than ba tang me di kan tang tang si rang sam zu kan ten ba dong dai zang mi long di to song pa song la ao piang za zu to kan nan ma ke po dong bu zang ke po dai hwang so tang me di kan tang tang si rang lo lo thep di lai xia za liang gai pui wang du an bo khat bai di to kan nan song pa song la lang to ba gom kan di di ไปดังเตียนดังบือซื้อโต๊ะกันเอาจิมไก่ตั้งไข่ได้เป็นข้าวสตางค์เบอร์เป็นเสียงสันตั้งไข่